Dankbaar zijn voor elke dag. Dankbaar zijn voor elke dag die ik beleven mag, die u beleven mag. Een dak boven mijn hoofd, een dak boven uw hoofd, een dak boven ons hoofd en eten op ons bordje. Soms zit de gezondheid niet altijd mee. Dat hebben we ook niet in onze handen, grotendeel. Maar we zijn er. Maar we zijn er daarbij. Daarvoor moeten we dankbaar zijn. Aise kitne vyakti jo sote hain aur subah ka waqt jo apni aankhein nahi khol paate hain aur kya kahe. जिंदगी भी ऐसे है जब हम आए हैं इस धरती पर जन्म ली है तो हमको भी एक रोज तो ये शरीर को भी छोड़ना है इसलिए जब जब हम हमारे जीवन में हमको मौका मिलता है एक दिन बसर करने के लिए तो जरूर से इसे खुशहाल होकर हंसी में धन्यवाद अदा करना चाहिए दांग बार रहना चाहिए आपके लिए माँ के बारे में दो चार शब्द यहाँ से हम ला रही हूँ आश मदर मो इज हेल्प हार दान आश मदर फेयर वेख इज बेल हार दान असफरदृतख इज troost haar. Als ze vol gedachten is, luister dan naar haar. Als ze zich zorgen maakt, knuffel haar. Je hebt maar één moeder en ze is kostbaar. Evenals een vader. Niemand en nog eens niemand kan een plaats van een moeder, vader, broer en zus innemen.